lo ya nyo da cha ga pa cha ji um ji a do li cha le khu nga ya nyo a hu ba do cha lo ya nyo ya ni ko ni na ha byo do lo ya nyo ha ga ne ta na cha ga ji le le mu tha ga le pa da ne ma ya nyo ga pa hu mu na ko ni lo ya nyo a ti cho ko ko la cho mo de nga ne cho mo de lo ya nyo ti do na cho mo wa kwam dam pu la ja mi ro kwam dam su ko ja ko dam ta ko ja le ti do na ja ga pu la ko ni yo jo na ya ja mi ro mo ne Kalau bintana kau muda kau muda di pulau muda jalur, nak kau dah hujir juga. Ajuh le coba nyangga le jaga jalur kau ni. Adi mak kau ni kau pah juga. Mau dua bi mula le nak kau ni loyang you. Adi mak tu ada buaya yo tata le maya jaga kau muda jaga tu jilo you. So dia lo kau yo tata na le yo ajuh. Pati mama pula tu kan tu loyang you. Yo jina la kuda ni la kuda sota tu. So dia tu umi ani maya jangga ye ni. Yo tata maya jaga le. ความดังเธอมาช่างอ่ะมาช่างกูรู้อันตื่นอะไรอย่างนี้น่ะที่เดินน่ะป้าผู้หลักเอออิสระนี่ดองอะไรอย่างเงี้ยน่ะป้าอิสระถัดโดแรงอ่ะน่ะสุดปัตติมามาเธอรอปัตติมามาเธอเองก็ป้าสอนให้โยโยสุดเดียวแม่เนี่ยไม่รออย่างนี้โยตามแม่เนี่ยแม่อีจูก็ป้าได้ช่วยแล้วคุณคุณอ่ะเนี่ยได้ช่วยแล้วอีจูโดให้รอป้าเด็กๆนี่เดินน่ะถัดโดแรงอ่ะก็ป้าได้ช่วยก็ป้าน่ะคนนี้So dia pula yo ta do go te ga u tha ne ja ji na chu ne pa ka po jo thu lo yin yo sai ko thu ge pa ka po ae a chu ne u myo ni bi ja le ko lo jan tha mye pe lo bla khu nga de na ko ni hu ga ko ni u mya ni a ji so dia pula lo yin yo na jai ni ji ti ji na di ma thu chho mo mo yi thu a ti o ka la kai le ya nga le u lai san ni ma u myo bi u mla ma ngo lo a di ma mo do thu kopyo do le pha ra chi chi khu lo ya o ka la kai da ga ka ma ko ya cha da chu ma chu ya na ga ma yo cha nga ne a chi da jo na ti jo ti no ni na la le a di ma mo do hu ge le kopyo do le pha chi le ya ja ma ji na nu ni sa ji ko ni thu na le tha ni sa le nga yo ha mo do ma mu a le lo ye nyu khu lo nu ni sa na ko ni ho mo thu a di ma hu chai thu le sa ni ji bi yo kho kho le bi ge ko ni le pha lon la ji tu mi ne nu ni ko thu na tha sa le go do le na ko ni ti ge ne ngane kulu ya gonga ji mini ko ni nu the thane adi ma tv phula na ga phula tan mo ni ne nu the thane myo is khan ni ma bi um lo chomo mo de nam phaya mung ane yu ka na ko ni ya yu me je chomo ji yu ka na ya yu le ti da na pha ma ne ni ga na a ya je ko ni ma yu ni lo a ya bu yi ko ni ma yu ni kulu ni ga ne a jona yu han ne a ya ju to cha le kulu ya yu le ya yu nga ne na ya ga ja de ge mo ne bi la the ge ये यो हामा नाया जे मोने हु जाले ना या जामे जे यो हा मो जुगा ई ना लय यो यो हा ते थना लेगा ना दुना कोनी क्वम दान लेगा लय यो ओसो मो जो दुने कोनी पुकति गा लाले छंगा लाले यो गुंगा लाले सनि गुंगा लाले कुलो यो हा मामा ना ओसो मो कोनी ना हाने बिहोले ने मे हु कोनी क्वम दान ले लो छ मो दुना थेम थाय कुलो वा ना यो मु ले एंगा ये न्या คือนากรณีชั่วโมงดึงและย่อยหายุโรหซาเออร์และงาน่าใจถิ่มนากรณีกระเป๋าเออยื้อหล่าเออมินองานในมินองช่วยไทยพาเลยยืนยันเลยดึงนากรณีจะต่อและยืนยันมินันในชิดาเลยตาและติพับบาเลยอันเรื่องอ่ะขบุนากรณีปลาหนีสีกันยังอ่ะรอหนีสีเลยติพับบาเนปักเกอหนีสีก็ชีสิบลาเขาจะติสิบลาและกึญยากรรมนาไทยช่วยไทยพาและไงอย่างเงี้ยน่าเขาก็ป้าเออสวัสดิการแล้วสวัสดิการเห็นล่าแล้วคนจูและคู่ดูรอยอย่างนี้อายุที่รู้ยืนยันแล้วก็เนี่ยยาดูน่ากว่านี้สิดายานักกว่านี้สุ่มยาและน่าสียาแล้วก็ประสบกุณฑิภาบาและไงอย่างนี้ข้าแก่เย่เชื่อบาและคือน่ากว่านี้สุ่มเสียรอน่าช่วยเหลือข้าไฟไม่จ่าพ่อคนนี้ก็ประสบยาเนี่ยเชื่อบาคือไปและไงอย่างนี้และมาเกิดเจดูรอน้าป้าป้าคนนี้ยอมมาเลยที่ยาบ้าเลยชอบบ้าหัวหน้าคนนี้ร้อยจุร้อยอย่างนี้สมัยตาชิงกับบ้านเนี่ยมันก็เจดเดือดไงอย่างเงี้ยก็อีกก็ล่าคนนี้ร้อยยอมมาเนี่ยลูกเมียก็ป้าชอบบ้ามาเลยหัวสียังก็เชื่อบ้าเลยไงลูกเมียพูดอ่ะนู้ยจนน้ามาอุลเลมีอ่ะที่มันเนี่ยมันก็ยุ่งเดือดหน้าคนนี้อ่ะยอมมาลับบุบเลยเนี่ยคุณลูกตาเนี่ยลับบุบเนี่ยเลยตาแม่อย่างเงี้ยมายุ่งเดือดหน้าลูกมาอยากชงหน้าติดก้ามาอีติดก้ามาล้านหน้าร้อยอย่างนี้คือหน้าคนนี้บลาติชิลาเฮแต่กำนาโลบักขุจูนะบลาติชิลาเฮเรื่องงานกำนา
เออลอยยืนยืนจีคนนี้ยามจีกลามแยงกันในตานาเขาเยชากาและบินามาเยนิวงาคนนี้ว่านักลงมาเยนิวหุ่นเนี่ยเชื่อละกันที่คนรวยจอดานละลอยเยนิวกันในตานางาคนนี้ยาวยแม่เยนิวงาคนนี้ว่านักลงมาดูทำไม